অকয়া তুড়িগর পুকুরি বাহাগর বান্দেলায় উনাগর তালারে ইঙ্গিন দয়ে অমলি দিনা।